তুমি শরর তমু কিন্তু প্রকুর আমার ফেমাস পতা না প্রেসা তমু কিন্তু প্রকুর